0: live vanuit de Hoofdstad.
1: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53. B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Horeca. Safe BV. Taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl. NL. NL.
2: Jouw business laten groeien of klaar voor de volgende stap? Ujala Radio helpt je vooruit. Mail naar info@ujala.nl.
3: Follow me on Twitter, but join me on Facebook, but for your sake, Google me and leave me.
4: रात और दिन के देवे है तोर साथ, के तोर साथ सोते है, के तोर साथ जागे है, केकर साथ तू ओतो में घूमे है, और केकर साथ तोर घर के सब काम होवे है। उजाला रेडियो के साथ तो हाँ, हमेशा सुख में और दुख में उजाला रेडियो तू

कैसे लगा आपको ऐसन हवा हवाई में दीवाना लेके आया है मेरे जीवन साथी का गाना, The best of the 70s हमने आपको सुनाए on the beat of स्वर्गीय आर डी बर्मन and in the lead vocals किशोर दा. 9 minuten voor 7, ik heb ready for you de nieuwste hitsingle van Hardy Sandhu en Kiran Bajwa. Komt uit de film Hai Jawani To Ishq Hona Hai. Je hoort dat prachtig lied. Wauw, is ook erg populair. Moet je van houden. Is muziek van deze tijd. Zij!